ये है उजाला कॉफी चाय मेरा शो। आज है बुधवार, फंदाग वूंसदाग 10 यूनी का प्रोग्राम यही से हम आरंभ करें। सुन वालों, कन्या रहा अमित जयराम ऑफ उजालास मेरा शो में, और आज हम हैं, आज हमारे साथ आनंद चंद्रिका से नहीं है, want hij is weer een paar dagen weg. Dat zal wel af en toe gebeuren, maar voorlopig aap i haptak hatin is mahina khatin laatste week he kiu vakantie pegel hega. Laat hem wat dagen opnemen, vakantie manale, en vrijdag is hij er weer in Ujala's Coffee Chai middagshow mee. Het is meer Tori hamlok carnaval he. Heel veel Tori's natuurlijk, maar ik heb ook Tori's. Aaj ki khatin samachar hai, baatein hai ga, moi moi gana hai jo hum toon ke khatin chalabe. En morgen is Amit er weer tussen 12 en 1. Ujala's Coffee Chai middagshow mee. En zometeen wil ik ook iemand feliciteren. Ham kon ik mij la feliciteren. Kijk mij la feliciteren. Kijk ik kon goeie maalkeper. Ham mij la feliciteren. Dat hoor je dan zometeen op Ujala's Coffee Chai middagshow. Welkom allemaal op deze mooie woensdag. Woensdagmiddag. Zonnige woensdagmiddag.

इस तरह से आपने नहमा सुने हैं देवेंद्र सिंह शिवनाथ की आवाज़ में पेश किया गया है और ये नहमा हमने पेश किया इन बिजोंडर फॉर दिनेश जगरूप दी फंदा 55 यार इस खबरें और साथ साथ में दिनेश जगरूप एंड सीमा जगरूप दी जैन फंदा 55 यार गेट्राउड नहीं Dinesh is vandaag 55 jaar geworden. Dat zal wat zijn, hè, Dinesh. Dinesh en Sima Jagroep die zijn 15 jaar getrouwd. Pandravi Viva Kejent, die aadje. Bahad Bahad Badhanya Shubkam naar Peshkerderij. En jullie zijn Aja en Aji geworden. En jullie worden in het bijzonder van harte gefeliciteerd door Varsha, Aben Barku, or Barki ke feliciteer keren. En Winod Aben Bhai, or Bhauji ko feliciteer keren. En natuurlijk, hè. आज है तो फरियारी दिनेश 55 यार geworden. Mooiste verjaardag meneer Jim. En ook jullie 15-jarig huwelijksjubileum. Mooiste meneer. En Aja Aji Hoegelhega, dus ja. Aur Kalie, Dinesh en Sima. Maak er een mooie dag van. Met je familie. Met jullie gezin. En van harte nogmaals namens Ujala Radio.

या सोनी सोनी तू मेरी बन जा, फिल्म का नाम है इश्क विश्क रिबाउंड। Ujala Radio Head, Sunwalo Meho, Amit Jairam en waar je ook bent. Geniet van elk moment en geniet ook van deze dag zoals vandaag. Ja, op je radio, heerlijke gevarieerde Ghana. En op dit moment op de playlist,